উদয়াচলের অবির রঙ দিও যেবে তুমি বলে নিশি অবসান হয়ে সে লগনে শুভে বিয়োগ কাকলে তুমরে বন্দনা তোলে। মিশ্র সত্যনারায়ণ রচনার শিল্পী কৃষ্ণচন্দ্র রায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে শিল্পী অনিমা কর সে গাইছন্তি পুরাতন রচনা।

তবে বন্ধু, মনরে প্রশ্ন আসে যে কেউ মানে রক্তদান করা উচিত। তবে বিশ্ব স্বাস্থ্য সংগঠন অনুযায়ী 18 বর্ষরু 65 বর্ষ মধ্যে শারীরিক সুস্থ ব্যক্তি রক্তদান করে পারিবে। রক্তদান করুথিবা দাতাঙ্কর ওজন অতিকমরে 45 কিলোগ্রাম কিংবা তাঠারু অধিক হওয়া উচিত। রক্তদাতাঙ্কর পলস রেট বা হৃদয় গতি 60 রু 100 বিপিএম মধ্যে রহিবা উচিত। রক্তদাতাঙ্কর হিমোগ্লোবিন স্তর অতিকমরে 12 রহিবা আবশ্যক।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ରେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି ଏବଂ ଆଜି ମଧ୍ୟ। ଅଲେକ୍ସାନ୍ଦ୍ର ବିଶ୍ୱାଳଙ୍କ ରଚନା।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: ଅଲେକ୍ସାନ୍ଦ୍ର ବିଶ୍ୱାଳଙ୍କ ଅନେକ ରଚନାର ଶିଳ୍ପୀ ବୁଧପ୍ରସାଦ ରାଓ।

0: হরি, হর এবং হরিশ্চন্দ্র,
1: হনুমন্ত,
0: হরায়ুদ্ধ কি বলভদ্র, এই পাঁচ জনক স্মরণ কলে সংকট মোচন হুয়ে। তেণু আমি মানে এই পালা মাধ্যমে ধর্ম পথকু আবরি নেই সেই ভগবত পুরুষঙ্কর পদারবিন্দরে আজি নমস্কার করিবা পূর্বক দেশবাসীঙ্কর মঙ্গল কামনা করিবা উদ্দেশ্যে আজি প্রভুঙ্ক পাখরে অখণ্ড প্রণিপাত করুছু। আশীর্বচনীয় মঙ্গলাচরণ শ্লোকটি সরিলা, এবে রমাকান্ত আমার কথাবস্তু কু আমি আরম্ভ করিবা। এই কথাবস্তুটি হচ্ছে ধর্মপথ উজ্জ্বল। আরম্ভ করিবা এক পুরাণ উপাখ্যান ভিতর মহাভারতর এক কাহিনী।

ধর্ম পথরে দুইটাক কথা আসিথায়, সুখ আসিথায় এবং দুঃখ আসিথায়। রাজা যেতবে বর্তমান দুঃখরে থিলে পুনি সুখকু আসুছন্তি, সুখ সাঙ্গরে কেমিতি মধ্য দুঃখ আসি পারুছি, তাকু সহ্য কলে মনিষ উজ্জ্বল হুয়ে। এবে কোন হইছি না, রাজা নিজর ধর্ম পত্নীকে পুনর্বার গ্রহণ করি আসিবা সময়রে এই পত্নী সহিত চিত্রা সহিত তাঙ্কর ভাই যে কেউচি কে কে রাজকুমার আসিছন্তি কিচক ছাড়ি দেওয়া পাই ভৌণী কি। ই আমার হচ্ছে গোটা বিবাহর প্রথা, ভৌণী কি নেই কি তা শাশু ঘরে ছাড়ি দেই আসিবা বা পতি ঘরে ছাড়ি দেই আসিবা, ই হচ্ছে ভাইর কর্তব্য। ভাই হিসাবরে কিচক আসিছন্তি পৌঁছি যাইছন্তি আসি বিরাট রাজ্যের, বিরাট রাজ্যের শোভাশ্রী কি দেখিলে, যেতবে দেখি দেইছন্তি আখি তাঙ্কর ঝলসি উঠিলা। তেণু তাঙ্ক মন ভিতরে আসিছি কেতে সুন্দর হইছি পুর, তাহলে এমন্ত ক্লোটর।

তেবে শ্রোতা বন্ধু, মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুনিবা পাই আম পাখকু এসএমএস করন্তু 09495963210 নম্বর রে। আমি রহিলু আপন মানকর এসএমএস অপেক্ষারে।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি সারিছি চলতু দেখা প্রথম এসএমএস টি কি পঠাই প্রথম এসএমএস টি পঠাই বি ব্রহ্মপুর বগুড়া গঞ্জাম নারায়ণ প্রধান আপন শুনবাক ইচ্ছা প্রকাশ করেছেন গোলমাল কথাচিত্রর গীত আনিওয়ালা পল জানিওয়ালা হে গীতটি গাইছেন কিশোর কুমার তেবে নারায়ণ বাবু আপনার অনুরোধর গীতটি প্রচার করছু আপনার।

সঙ্গীত প্রতি অনুরাগ এবং পারিবারিক স্বীকৃতি তাঁর পরবর্তী জীবনক প্রসারিত করে এবং অনুপ্রাণিত করে সঙ্গীত সাগরের অবগাহন করা।

0: ভদ্রতা পুরার বাড়ল হরে সে সহে না জন্মরাতি সে সহে না জন্মরাতি
1: প্রথম কথা হল সে জন কলাকার তো ছিলে আর গোটে তাঁর বহু মহাত্মা ছিল সে বড় অমায়িক ব্যক্তিত্ব ছিল সঙ্গীত সুর প্রোগ্রাম আসলে কেবল সেই কথা ছাড়া মু এত বর্ষ তাঙ্ক সঙ্গে মিশিছি কেবে সে কাহারি বিষয়ে কেবে কথা হুঁতি না এবং যদি বা কাহা বিষয়ে কুহতি তার ভালটা হি কহতি কাহাকে খারাপ কইবা।

পরবর্তী কথাচিত্র জুলি। তবে শ্রোতা বন্ধু, কিছু সময় পূর্বরু কিছু অনির্বাহ্য কারণবশত আমি গীতটি পূর্ণরূপে প্রচার করে পারি নথিলু, সেথিপাই আমি দুঃখিত। তবে গীতটি পুনর্বার প্রচার করুছু আপনমানক পাই। কণ্ঠ কিশোর কুমার।

তেবে শ্রোতাবন্ধু মন পছন্দর ওড়িয়া লঘু সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুনিবাকু আপন মানে আমা পাখকু এসএমএস করন্তু 0949596321 নম্বরে আমি রহিলু আপন মানকৰ এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসি যাইছি, চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কি পঠাইছেন্তি। প্রথম এসএমএস টি পঠাইছেন্তি সুনিতা পৃষ্টি গোপপুর নিশ্চিন্ত কইলিরু। শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছেন্তি অ্যালবম মধুচন্দ্রিকার গীত মেঘ মো প্রেমিকা, জহ্ন মো প্রেমিকা, ফুল মো প্রেমিকা, নই মো প্রেমিকা, গীতটি গাইছেন্তি উদিত নারায়ণ। তেবে সুনিতা ভণী, আপনার অনুরোধ গীতটি আমি আপনার পাখক পৌঁছাই দেউছি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ফোন আসিলা কহুলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্ট এক্সপায়ার হয়ে যাব, এই লিঙ্ক পর এপিকে ডাউনলোড করে নিয়ন্তু।
4: ঠিক লাগুনি, স্ক্যাম বি হয়ে পারে।
5: এপিকে

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: তৃপ্তি দাস কণ্ঠে শুণন্তু পরবর্তী গীত কেতে দিন হব তোমার দেখা নাই মনে রাখিছ কি ভুলি গলনি খবর টিকে নাই এই সুন্দর গীতটি শুণবা ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন কনিকা ছক কটক শীর্ষা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଅନାମିକା ନାୟିକା ଆଲବମ୍ର ଏହି ଗୀତଟି ଶୁଣିବା ପାଇଁ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରି ଏସ୍ଏମ୍ଏସ୍ କରିଛନ୍ତି ବାପୁଜୀ ପାତ୍ର, ବାଉରୀବନ୍ଧୁ ପାତ୍ର, ବିଲହାଟ କଟକରୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি শুনন্তু সুভাষিস এবং নিবেদিতাঙ্ক কণ্ঠরে অ্যালবম হলদি বসন্ত। অনুরোধকারী শ্রোতা হেলি জগৎপুরু রূপালী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: নিবেদিতাঙ্ক কণ্ঠরে শুনন্তু পরবর্তী গীত, আলবম বাই চড়ে অনুরোধকারী শ্রোতা হেলে খোর্দারু ওসিন।

0: বন্ধু, এই সফলতা পরে আউ পছকু ফেরি চাহে নাহান্তি দিব্যা। জীবনর লক্ষ্য পূরণ পাই নিজকু আহুরি মজবুত করি গড়ি চালিছন্তি সে।
1: দিব্যা 2024 প্রাগ আন্তর্জাতীয় চেস মহোৎসব চ্যালেঞ্জর বিভাগে অংশগ্রহণ করে সেথিরে তৃতীয় স্থান অধিকার করেছিলেন।
0: এহাপরে 2026 মসিয়া 28 মার্চ রু 16 এপ্রিল পর্যন্ত সাইপ্রসরে আয়োজিত এফআইডিই ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল দিব্যা। সে 8 রাউন্ড খেল পরে অন্য 4 জন খেলাড়ীঙ্ সহ প্রথম স্থান অধিকার করেছিল এবং 14.5 স্কোর করে সপ্তম স্থান অধিকার করেছিল, যা বিশ্ব চ্যাম্পিয়নশিপ দৌড়ে তাঁপা এক বড় পদক্ষেপ লা।
1: বন্ধু, চলিত বর্ষ মে জুন মাসে আয়োজিত হয়ে নরওয়ে চেস 2026 মহিলা প্রতিযোগিতার সে অংশগ্রহণ করে পঞ্চম স্থানে রয়েছে।
0: তবে বন্ধু, দিব্যাঙ্ক এই যাত্রা তাঁকু ক্রীড়া ক্ষেত্রে আহুরি আগকু নেউ। বিশ্ব চেস জগতরে সে ভারতকু গৌরবান্বিত করিবা সহ নিজর নামকু স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করন্তু, এতিকি আমার কাম্য।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেমন আজ কার্যক্রম কু এইটি রাখুছু আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে লে দুর্গা মাঝি এবং উপস্থাপনার নিহারপাড়া পট্টনায়ক আজ তাহলে বিদায় দিও রহুছু নমস্কার।

ষড় রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ধীরে ধীরে দূরে যাই এক দিব্য জীবন যাপন করিয়া ক্ষেত্র প্রস্তুত হইথায়। আজর বিষয় অনুরাগী মানব থরটিয়ে এই প্রকার চেতনার নিজক অনুপ্রাণিত করে পারে মানব জন্ম ধন্য হয়ে যাব।

0: তোর নাম
1: অমূল্যা,
0: তুই কিসে বাবু?
1: হ্যাঁ, মু বঙ্গালী বাবু।
0: মুন্ডারি কহুছু? অরফানেজরে শিখিছি। মোর সঙ্গে রহবু?
1: হ্যাঁ। তেবে তমে কাকু তু কইবনি, তমে কইব। তম কথা শুনিলে ফিরিং স্যার মানে আশ্চর্য হবে। সেমানে সবুবেলে মুন্ডা পিলা মানুকু এ কথা কহন্তি।
0: তুমি বড় হলে দিকু হব?
1: বাবু মানে তো দিকু হয়ে যাত, কিয়ে হলে হও পছি, মু হেবিনি।
0: কিস হব?
1: মু ডাক্তার হবি, লোকমানকর সেবা করিবি, বড় চাকরি করিবি।
0: কাই কি
1: চাকরি করিবা কন খরা?
0: চাকরি কলে দিকু হব।
1: আচ্ছা তমে কন হব বড় হলে?
0: লেখবি, পড়বি, খুব পড়বি, তারপরে কচেরি কু যাবি, আবার খুঁটখাঁটি গাঁ জমি ওয়াপস আনবি,
1: তারপরে কন করিব?
0: প্রচার রাখবি, সবু মুন্ডাকু যিশুর কথা কইবি।
1: এই দেখ, এই টবরে পানি আছে, গাধেই পড়, তমে গাধেই সারি।

0: অর্ডার না পাইলে নো মোর কিলিং ইন্সপেক্টর।
1: কিন্তু স্যার অপারেশন বিশ্বা,
0: অপারেশন বিশ্বা, অপারেশন বিশ্বা চালিছি, চালিব, চালিতিব আনটিল বিশ্বা ইজ ক্যাপচার্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইন্সপেক্টর?
2: তুই শুনলি রে ভগবান, শালি এঠি রহিব নাহি কহুছি।
3: কাইকি রে শালি, মুই এঠিকি পলেই আসিছি যে রহিবি, তুই এঠি রহ, সরকার চিন্তা করব নাই, যাকু ধরবাকু মুন্ডা হাতে চষি পকুছি সে তো এঠি একা রহিছি রে।
2: শালি চাউল আনিছি ভগবান,
3: তার উগা দেখি শালি,
4: মোর মরদকু ধরবাকু দেইছি 20 টাকা, নে ভগবান।
3: হেলে হেলে চাউল রাঁধবো নাই, চুবেই করি পানি পিবো, চুলারে চুই দেলে সব দেখবে, তুই যা, তুই যা। বস রে ধানি বস, কত পুলিশ জুলুম কেমতি আছে?
2: পহান জমিদার বন্যার সঙ্গে মিশি মুন্ডা মানুষ ধরবাক ফান্দ বসেছি পুলিশ।
3: বুঝলু শালি, ফুলগুলানোর রীতিটা অলগা, তোর পুয়ো মরদ ধান ঘর সবু নেলি, পরমি রবি সবু নেবি।
4: তুই তু করুছু ভগবান?
3: নাই নাই, কেতে মুন্ডা রইলে নাই, মোর দেহটা বি রইব নাই, হেলে উলগুলানোর শেষও নাই, ভগবানোর মরণ নাই, কি কথাটা সবকে কই দেবো শালি?
4: শুই পড়ু নাই কাঁকি রে ভগবান।
3: তুই যে চেতিছু,
4: নিদ নাই,
3: চেতি থা, আর বেলা শুইব।
4: পরমি বি চেতিছি যে।
3: এ পরমি, তুই চেতিছু, দেখ নিয়া ধরাবো নাই, ধোঁয়া উঠব।
4: আরে গাতো শুয়া শশি ভূষণ নাই, মাঝি তামারিয়া, তোমকু টিকে মায়া নাই রে, তবে মুন্ডা যাত বিশাকু ধরেই দিল, 500 টাকা পাইল, তু
3: চালি যা, যা তু, তুই তুই চালি যা।
4: নাই নাই, মুই যাবি নাই গো।
3: ও মোর হুকুম, মুন্ডার ভগবান কইছে তুই চালি যা, তুই চালি যা চালি চালি যা।
0: হায় রে মাঝি, এটা কি ভুল হল, 500 টাকার লাগি ভগবান কো ধরেই দিল।
5: এই চুপ কর, চল সস্তে।
3: মুন্ডাবান শুনো মোর কথা, কাঁদব পছে, ম্যাজিস্ট্রেট আগরে তুমি সব কইব, মতে জানি না, মোর কথা মানি উলগান করিছ, ঠক চুরক, তুমি মরো নাই, ভগবান ওর মরণ নাই রে।

মোল্লা আন্দোলনর কর্ণধার, সত কৌচি বেড়সা মু পারিলি নি, চাকরিরু রিজাইন কলি। বিশ্বাস কর মু তমরি মানক ভিতরে চড়ে মু দিকু হেনি বেড়সা, বিশ্বাস কর চাকরিরু ইস্তফা দেলা পরে মু কেতে থর তম গাঁকু যাইছি, যেতে ফেলে যাইছি তম বাপা মা থানি মুন্ডা সালি মুন্ডানি মতে খেরি যাই বিলাপ করে উঠিছন্তি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করুছু কেতোটি আধুনিক গীত। প্রথমে শিল্পী সোহিনী মিশ্র, শিল্পীঙ্ক কণ্ঠরে রাধামোহন ষড়ঙ্গীଙ୍କ ରଚନା।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষা নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী আধুনিক গীত গাইছেন সরিতা পণ্ডা, শিল্পীঙ্ক কণ্ঠরে অন্তর্যামী মিশ্রঙ্କ ରଚନା।

এসএমএসটি আসছি রহমানপুর তোলাতি যাজপুর রোড রু পঠাইছন্তি হেমন্ত কুমার দাস। হেমন্ত ভাই আপনা আজি অনুরোধ করিছন্তি মন আকাশ কথাচিত্রে সিকন্দর আলম এবং সাথী মানে গাইথিবা গীতটি শুনিবা পাই, তাহলে পৌঁছে দৌছু আপনাক পাখরে আপনাক গীতটি।